পার্টি ওয়ার্কার্স সাপোর্টার্স। ইউনো শ্রমিক ভট্টাচার্য পার্টি স্টেট চিফ ওয়েন্ট অন রেকর্ড স্টেটিং দ্যাট দে ডু কন্ডেম দিস সাচ অ্যাটাক অন ফর্মার চিফ মিনিস্টার।

0: ये नहीं बन पाई है, यही हमारा जो है अंतिम है।
1: हम लोग की जो मांगे थी उसमें से 50% से अबव मांगों पर सरकार ने सहमति जताई है।
2: 50% कैसे एग्जैक्ट बोलो, किन किन मांगों पर, समय है तुम्हारे पास, पूरा बोलो।
1: हमारी जो मांगे थी उसमें जो है सो 14 जेपीएससी बैकलॉग 2023, जेपीएससी बैकलॉग 2025, ये तीनों एग्जाम को सरकार जो है सो रद्द करने पर विचार बनाई है। इसके अलावा TDPL एजेंसी द्वारा जितने भी एग्जाम ली गई है उस पर जो है सो सरकार ने CID और ED का जांच का प्रस्ताव दिए हैं। इसके अलावा जो है सो जितने भी हम लोग का रिफॉर्म से संबंधित मैटर था उसमें लगभग सभी मैटर को सरकार ने माने हैं, कुछ एकाध को छोड़ के जैसे एज रिलैक्सेशन को लेकर के इस पर सहमति नहीं बन पाई है।
3: And switching tracks to getting you more news, it's the BJP versus the TFC face-off that's intensified in West Bengal after an attack that took place on the convoy of Mamata Banerjee. This was during her visit to North 24 Parganas. She was visiting the family of a victim who TMC claims died in police custody. Mamata Banerjee's convoy was allegedly attacked with stones and also shoes as well as bottles. The former chief minister and TMC supremo, Mamata Banerjee, claims that she could have died in the attack if not for the windshield. But it is, of course, West Bengal's current chief minister, Suvindu Adhikari, who has blamed Mamata Banerjee, accusing her of not informing the police about that visit of hers. But he added that adequate security was, however, provided.
4: चेड़ी बेल हुआ है, मेरे को गाड़ी में बड़े बड़े पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता, ऐसा पुलिस के सामने में हुआ। हम कभी ऐसा हमला नहीं देखा।
5: पुलिस क्या कर रहे हैं, इतना
4: पुलिस पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है।
6: ढुके जयचंद जी রকাপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাই, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, অসুস্থ, এর বিচার চাই। এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না। তার বাড়ির লোক বলছে, আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো ওনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। না, আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিন্তু খারাপ কিছু করেনি। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন। কিন্তু আপনি অহেতুক এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়।
7: আসল ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের, তৃণমূল কংগ্রেসকে, সেই কারণেই এই খুনের চেষ্টা। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে।
8: আমারা দো এমপি দোলা সেন আর কল্যাণ ব্যানার্জি কো লেকে উহাঁ পর গিয়া, জব যা রহে থে 1 ঘন্টা পুলিশ উকো রোক দিয়া। ইসি বিচ মে বিজেপি কে গুন্ডা ইকট্ঠা হো গে আর মমতা ব্যানার্জি কে গাড়ি কে উপর বড়া বড়া পত্থর, ইটা আর কিচড় ফেঁকা গিয়া। আগর গাড়ি কা খিড়কি বন্ধ নাই রহতা, উইন্ডো বন্ধ নাই রহতা, তো মমতা ব্যানার্জি কো আর দূসরে যো থে কল্যাণ ব্যানার্জি ও দোলা সেন ও ঘায়ল হয়ে যেতা।

0: First, you see, the root of this whole problem lies when that, you know, because you have D.K. Shivakumar, you also have former Chief Minister Siddaramaiah as well. So both of them did have their own list of leaders' names with them, who they really wanted as the ministers of the state. So there was some sort of a back and forth whenever they had been to for a discussion in Delhi with Rahul Gandhi and other leaders of AICC leaders there. That's something that it has been a reason why that the list was released quite late. Even when the list was released, there was still every hour there were changes that was taking place. As you know it, that Gayatri Shanti Gowda, who was made it into a list as a woman minister, was dropped at the very end moment and was asked not to come for the oath-taking ceremony. And still now, yes, there has not been any kind of a clarity on that woman representation in the cabinet that way. But yes, that was the main reason why that the list was seen delaying. And then you also had Rahul Gandhi taking part in the parliament and was not available on for the leaders for a discussion as well. So multiple of these factors were also, of course, a reason. But today would be interesting for us to see whether Rahul Gandhi will be able to give them a time and portfolio allocation will happen today or not.
1: Right, with no women represented in this cabinet, the pressure is also mounting for D.K. Shivakumar to fill that lone vacant berth with a woman minister. Thank you so much, Ritu. We will keep coming back to you for more on that. Now, it's the BJP versus the TMC that is a face-off that's only intensified when it comes to the state of West Bengal. This after an attack that's taken place on Mamata Banerjee's convoy during her visit to North 24 Parganas. She was visiting the family of a victim who TMC claims died in police custody. Now, Mamata Banerjee's convoy was allegedly attacked with stones, with bottles and also with shoes. The former Chief Minister, TMC Supremo, claimed that she could have died in the attack had it not been for the windshield. Because now Chief Minister Suvindu Adhikari has blamed Mamata Banerjee, accusing her of not really informing the police about this visit of hers, but says that there was adequate security arrangement, the security that was provided to the former Chief Minister. Meanwhile, TMC leader Kunal Ghosh calls it a conspiracy to assassinate Mamata Banerjee and has announced a protest.
2: चेरी बेल वो है मेरे को गाड़ी में बड़े बड़े पत्थर मारा गया बाहर से एंटी सोशल पुलिस का सामने में हमको इतना गाड़ी को अटक किया अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता हम लोग सब मर जाता ऐसा पुलिस के सामने में हुआ हम कभी ऐसा हमला नहीं देखा
3: पुलिस क्या कर रहा है इतना पुलिस
2: बीजेपी को प्रोटेक्शन दे रहा है
4: तोरे धुके जयसन जे লকআপে মেরে দিয়েছে বিজেপি মেরে দিয়েছে তৃণমূলের সম্পদ আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাই আমরা রহস্য উন্মোচন হোক চাই লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন অসুস্থ বিচার চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না তার বাড়ির লোক বলছে আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম যেটা তো উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে আমাদের নির্দেশ আছে প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন বয়সও হয়েছে ওনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত সে কাজ পুলিশ করেছে পুলিশ কিন্তু খারাপ কিছু করেনি তো ওনাকে বলবো আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো এই কাজগুলো করবেন আপনার আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায় আপনার যদি কেউ হস্তক্ষেপ চায় আপনি নিশ্চয়ই করুন কিন্তু আপনি অহেতুক এখন উন্নয়নের সময় এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়
5: আসল ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে সেই কারণেই এই খুনের চেষ্টা আমরা তীব্র নিন্দা করছি তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে

0: দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাই, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লক আপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, অসুস্থ হয়ে বিচার চাই, এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না। তার বাড়ির লোক বলছে, আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ালকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো ওনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। না, আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, ওনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিন্তু খারাপ কিছু করেনি। তো ওনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন। কিন্তু আপনি অহেতু এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়।
1: If you're planning your next travel by Air India, this story will be of umpteen importance to you. Well, the probe into Air India turbulence incident involving the flight AI2379 is widening, with both Indian and the French air accident investigation bodies now set to join the probe. Airbus, remember, will also support the turbulence investigation, providing technical assistance by sending a team of specialists. It was earlier Air India which had written to Airbus flagging the issues reported by the pilots during the flight. The airline in a statement had said that the investigation is being conducted under the Accident Investigation Bureau and that it will extend full cooperation in the probe. Meanwhile, questions remain over the pilots' medical test. The Civil Aviation Ministry said yesterday that the pilots were tested as per prescribed norms. The result of the pilot in command requires a retest, with the sample sent to a laboratory for confirmation. For now, the investigation is widening on multiple fronts, from the aircraft's sudden plunge to the turbulence encountered mid-air, and now the questions surrounding the pilot's test results. Everything will be cleared once the result of the second test is out. But let's also tell you about what happened 4 days ago. This incident stemmed on August 4, when an Air India flight from Phuket to Delhi was cruising normally, and suddenly, the aircraft plunged about 300 feet. There were passengers, crew that were thrown around. There were several people who were injured, and the flight eventually landed safely in Delhi. But what happened in those few terrifying moments is now under investigation. Here's a detailed report on all that's happened so far.
2: एकदम से पता नहीं क्या हुआ, 1000 फीट नीचे गई या क्या हुआ।
1: This is the Air India Phuket to Delhi flight at the center of a growing aviation controversy. On August 4, the aircraft encountered severe turbulence during its journey to Delhi. The aircraft suddenly lost approximately 300 feet altitude. For passengers inside the cabin, it was terrifying few minutes. Several passengers and crew members were injured, with some crew members suffering serious injuries.
3: It was a very chaotic situation. I could see everyone was bruised, bleeding, or with a broken arm or a leg or something like that. It was the worst moments of my life. I've never encountered something like or anything like this. And I pray to God no one ever has to be in this situation ever.
2: एकदम से पता नहीं क्या हुआ, 1000 फीट नीचे गई या क्या हुआ। मैं एकदम से ऊपर जाके लगा, फिर नीचे आया। पता नहीं वजह समझ ही नहीं आई हमें, ना बताया गया कि क्या वजह था।
4: एकदम से आई थिंक एयर बबल था, आई डोंट नो व्हाट वाज दैट, बट अचानक से प्लेन बहुत नीचे गया, तो जिस वजह से लोग जो बैठे हुए थे उनका सर जाके सीधा सीलिंग में टकराया। उस वजह से मेरी सिस्टर के सर में स्वेलिंग आ गई।
1: द एयरक्राफ्ट लैंडेड सेफली इन

0: கழக அரசு ஒருபோதும் சமரசம் செய்யவே செய்யாது.
1: Right, from Tamil Nadu, let's now grow across to Bengal, where the BJP versus TMC face-off has intensified in West Bengal after an attack on Mamata's convoy during the North 24 Parganas visit. She was visiting the family of a victim who TMC claims died in police custody. Mamata Banerjee's convoy was allegedly attacked with shoes, bottles and stones. The former chief minister and TMC supremo claimed that she could have died in the attack if not for the windshield. But West Bengal Chief Minister Suvendu Adhikari has blamed Mamata, accusing her of not informing the police about her visit. But he added that the adequate security was provided to her.
2: We are currently at the location where Mamata Banerjee's vehicles were attacked en route to a family member of Trinamool Congress Party who was allegedly killed in police custody. And what we know, that this particular juncture was the location while Mamata Banerjee's vehicle was stopped by a group of unruly mob. They pelted mud and sleepers. Following that, a lot of politics is unfolding in Bengal. Trinamool Congress, including Trinamool Chief and the former Chief Minister of West Bengal, Mamata Banerjee, has alleged it was an planned assassination attempt on her. However, Chief Minister of West Bengal, day after this this very shocking incident unfolded in North 24 Parganas, himself visited the same place and also met the family, reassured all kind of stalked action against the perpetrators with regard to the alleged custodial death of a TMC worker, and said that there was no involvement of Bharatiya Janata Party worker as per the attack on Mamata Banerjee's vehicle is concerned. What we know, an elaborate security arrangement has been done over here following this incident, but it is simmering the politics in Bengal as, very shockingly, Mamata Banerjee, for the first time while she stepped out of Kolkata, her vehicle came under attack on Sunday. With camera person Ruth Tripathi, this is Riktik for NDTV.
3: चेहरीबेल वो है, मेरे को गाड़ी में बड़े बड़े पत्थर मारा गया, बाहर से एंटी सोशल पुलिस का सामने हमको इतना गाड़ी को अटक किया, अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता, ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा।
4: क्या कर रहे हैं
3: पुलिस? पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है।
5: ढूके चाहिए রকাপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ, আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাই, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, আমার সুস্থ হয়ে বিচার চাই, এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ালকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে, পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো আপনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, উনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং উনার সম্মান রাখা উচিত, সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিন্তু খারাপ কিছু করেনি। তো উনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন, কিন্তু আপনি অহেতু এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়।
1: If you're planning your next travel by Air India, this story will be of umpteen importance to you. Well, the probe into Air India turbulence incident involving the flight AI-2379 is widening, with both Indian and the French air accident investigation.